সোনার কি অরে লোহার কি, আরে ইসিলিয়ে তো মানে কহতা হুম আর আখরি বার কহতা হুম কি প্লিজ প্লিজ প্লিজ প্লিজ।